হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলা, আমি পেছুতে কথা বলা, মাঝে মাঝে কবিতা এখো জানি লাকাশ, জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন, সভা সমিতির কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলা, আমি পেছুতে কথা বলা।

লাশ কাটা করে ভিড় বানানোর সা, যাদের কথা বলার ছিল সবার শেষে প্রথমেই তারা কেন সুযোগটা পায়, কেন তবে এত কথা বলা গিটারের সুর তোলা অকারণ বিদ্রোহ কাতার পাতায়, যাদের কথা বলার ছিল সবার শেষে প্রথমেই তারা কেন সুযোগটা পায়, কেন তবে এত কথা বলা গিটারের সুর তোলা অকারণ বিদ্রোহ।